বিপক্ষী দলৰ অভূতপূৰ্ব প্ৰতিনিধিসভা বৈঠকে স্থগিত ভয় কৈছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ শাহক অভিব্যক্তি অভিলেখবাট হটাউনু পৰ্ণে ৰ মাফি মাগ্নু পৰ্ণে মাগ ৰাখেৰ বিপক্ষীয় সংসদ বৈঠক বিপক্ষীক অভূতপূৰ্ব সভামুখ ডিপি অৰিয়ালে 15 মিনিটৰ লাগি বৈঠক স্থগিত ৰখা হ'ল। বিপক্ষী দলৰ এইসগে আজি বসিক বৈঠক লি নেপাল ভারত সীমাকা বেসীমা প্রধানমন্ত্রী পালিন্দ্র শাহ বালিনলে আপনার অভিব্যক্তি ফিরতা লিখ পড়ে আজ সিংহদরবার স্থিত নেপালে কংগ্রেস সাংসদী দল কার্যালয়মা বসেক বিপক্ষী দলকে বৈঠক লি প্রধানমন্ত্রী নেপালে ভারত সীমা মেটে ভাই অভিব্যক্তি মাফি মাগে ফিরতা লিখ পড়ে নিষ্কর্ষ নিকালে বিপক্ষী দলে সীমা অতিক্রমণ সম্বন্ধে প্রধানমন্ত্রী অভিব্যক্তি রাষ্ট্রঘাতে নিষ্কর্ষ নিকালে সো অভিব্যক্তি সংসদ রেকর্ডবাট হটাউনু পড়ে প্রধানমন্ত্রী সংসদবাট মাফি মাগ্নু পড়ে মাগ পনি রাখেকা ছন। সো মাগ পুরা নহুদাসম্ম সংসদ চলন নদিনে নিষ্কর্ষ নিকালেকু নেকপাকা প্রমুখ সচেতক ইব্রাহিম সোলারে জানকারী দিয়েকা ছন। নেপালী কমিউনিষ্ট পার্টি নেকপালী প্রধানমন্ত্রী বালিন্দ্র শাহক বিবাদিত অভিব্যক্তি সংসদ রেকর্ডবাট হটাউন মাগ প্রবক্তা জ্বালালে বিজ্ঞপ্তি জারি নেপালকো কালা পানি লেপুলে প্রেমপিয়া ধুরা ঐতিহাসিক তথ্যলাই তোড়মোড় করে নেপালে সমেত ভারতকো জমিন কব্জা গরেকো ভনু গম্ভীর রাষ্ট্রঘাত ভয়েকো বিজ্ঞপ্তিমা উল্লেখ ছ। এস্তো সংবেদনশীল পরিস্থিতিমা প্রধানমন্ত্রীবাট ব্যক্ত ধারণালে রাষ্ট্রীয়তা স্বাধীনতা র অখণ্ডতা মাথি গম্ভীর চোট পুর্যায়েকো নেপাল র ভারতবি সীমা বিবাদ রয়েকো র তেসলাই কূটনৈতিক মাধ্যমবাট হল গর্নু পড়ে পার্টিকো ধারণা রয়েকো বিজ্ঞপ্তিমা উল্লেখ গরিয়েকো ছ। প্রধানমন্ত্রী শাহলে তৎকাল সংসদ র আম নেপালী জনতাসঙ্গ মাফি মাগ্নু পর্ণে বতাএকো ছ। প্রধানমন্ত্রী শাহলে সদনমা রাষ্ট্রহিত বেপরীতকো অভিব্যক্তি দিয়েকো ভন্দে এমালেলে এস্তো বতাএকো হো। মহাসচিব শঙ্কর পোখরেল দ্বারা জারি বিজ্ঞপ্তিমা শাহলাই কূটনৈতিক মর্যাদাকো পালনা গর্ন র রাষ্ট্রীয় স্বাভিমানকো রক্ষাকা লাগি মার্গ প্রশস্ত গর্ন মাগ গরিয়েকো ছ। নেপালকো এক ইঞ্চ ভূমি পনি কসলাই ছোড়ন নসকিনে অডানমা সিঙ্গো দেশ অডিগ রয়েকো বিজ্ঞপ্তিমা উল্লেখ ছ। সংসদমা নিয়মাবলী পারিতকা ক্রমমা এতবার ভয়েকো ঘটনাকো ছানবিন কার ভয়েকো বেশিমা সভামুখ ডোল প্রসাদ আগরওয়াল ছলফলমা জুটেকা ছন। অবরোধ গর্দে অসহজ অবস্থায়েকো ভন্দে সভামুখ অরিয়ালে ঘটনাকো ছানবিন র কারবাহীকো প্রক্রিয়া বারে সংসদ সচিবালয়কা পদাধিকারী সঙ্গে ছলফল গরেকো বতাইয়েকো ছ। আইতবার সংসদমা খমসা খমসি হুঁদা কেহী সাংসদ র মর্যাদা পালক ঘাইতে সময় ফাঁকা থিয়ে। এমালে সাংসদ ঐন মহর রিঙ্গলা যাদব রোস্টমা জান খোজেকা থিয়ে, কোর্সী নই রোস্টমা ফ্যাঁকন খোজিয়েকো থিয়ো। প্রচলিত কানুন ভন্দা নিয়মাবলী বলিও বনায়ের সাংসদলাই হাবে গরাউন খোজেকো ভন্দে বিপক্ষীলে অসন্তুষ্টি জনায়েকা ছন্। আইতবার সংসদমা নিয়মাবলী পারিতকো ক্রমমা ভয়েকো ঘটনাকো ভিডিওকো নজিকবাট নিগরানী গর্দে মুচুল্কা উঠাউন ভনি সকিয়েকো ছ। সভামুখলে আইতবারকো ঘটনামা প্রক্রিয়া আগে বড়াউনে তয়ারী গরে। আজ পনি সংসদমা বিরোধ জারি রাখেকা ছন্। আজ বিপক্ষী দলহলে প্রধানমন্ত্রীকো অভিব্যক্তিলাই লিয়ে বিরোধ গরিরহেকা হন। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি রাসপাকা সভাপতি ভারত প্রস্থান গরেকা ছন্। ভারতীয় জনতা পার্টি ভাজপাকা ভ্রমণমা নিস্কিয়েকা হন। রাসপাকা প্রবক্তা মনীষ ঝালে হিজে প্রেস বিজ্ঞপ্তি জারি করে ভ্রমণ বারে জানকারী করাইয়া থিয়ে। লামিছানেলি নয়া দিল্লিমা উচ্চস্তরীয় রাজনৈতিক তথা কূটনৈতিক ভেটবার্তা গনে কার্যসূচী ছ। লামিছানে ভারত ভ্রমণ পুরা করে জেঠ 22 মা স্বদেশ নেপালী কংগ্রেস দোলোখালে সঙ্গীয় সরকারলে আগামী আর্থিক বর্ষকা লাগি ল্যায় বজেটমা দোলোখালাই প্রাথমিকতা নদিয়েকো ভন্দে বিরোধ জনায়েকো ছ। কংগ্রেস দোলোখালে যে পত্রকার সম্মেলন গরে সরকার অধীন আগামী বর্ষকো
बजेटलाई न्यायचित वितरण नगरी तुलोखालाई ओझेलमा पारेको आरोप लगाएको छ। पत्रकार सम्मेलनमा कंग्रेस तुलोखाका सभापति बन्ना लामाले सरकारले राष्ट्रिय पुँजीपतिहरूको संरक्षण गर्नुको सट्टा दलाल पुँजीपतिहरूको संरक्षण गर्ने गरी बजेट ल्याएको र गरीब तथा किसान वर्गको ढाड सेक्ने काम गरेको आरोप लगाए। कंग्रेस तुलोखाले शिक्षा स्वास्थ्य र विद्युतमा समेत कर लगाउन भनेको बजेट भाषणमा उल्लेख गरेको विरोध गरेको छ। संविधानमा व्यवस्था भए अनुसार स्वास्थ्य र शिक्षा निशुल्क हुनुपर्नेमा कर लगाएर जनतालाई आर्थिक भार थप्न खोजेको भन्दै कंग्रेसले त्यसको विरोध गरेको हो। कंग्रेस तुलोखाका सभापति लामाले तुलोखामा यसअघि निर्माण भइरहेको 500 मेगाको तमाकुसी तेस्रो जल विद्युत आयोजनामा व्यक्ति व्यवस्थापन गरी ठेक्का प्रक्रिया शुरू गर्ने भनेर सरकारले भ्रम बालिका बलात्कार कसुरमा रेड नोटिस जारी भएका सिन्धुलीका पुरूष पक्राउ परेका छन्। सिन्धुलीको कमलामाई नगरपालिका नौका 51 वर्षीय थाहा बहादुर बोगटीलाई प्रहरीले पक्राउ गरेको छ। उनलाई कमलामाई आठबाट पक्राउ गरेको प्रहरीले जनाएको छ। उनले 7 वर्षीय बालिकालाई बलात्कार गरेको आरोप छ। उनी विरूद्ध